নদীর প্রবাহমানতার মতোই জীবনের এক অনিবার্য গতি আছে, যেন সে এক দুর্নিবার কালো স্রোত। মহাকাব্যের কবি মহাকালের সেই অমোঘ গতিধারাকেই নির্দেশ করে দেন দৈব, নিয়তি কিংবা বিবেক এইরকম সব নামে, যার ব্যতিক্রম হয় না, যাকে খণ্ডন করা যায় না, যা অনিবার্য তা হবেই। জীবনের এই অলঙ্ঘনীয় পরিণামকে রামায়ণ কাব্যে কবি এক বিশেষ আঙ্গিকে দেখলেন, যা অভিশাপ বলে চিহ্নিত হল। এই অভিশাপ কিংবা ভবিষ্যৎবাণী, এ যেন মহাকালের কণ্ঠ। আমরা অবোধ মন নিয়ে ভাবি, এমনটি না হয়ে যদি অন্যরকম হতো, রাম সীতাকে ত্যাগ না করলে ধর্ম কি এমন অশুদ্ধ হতো? যখন তিনি নিজেই মনে প্রাণে জানেন সীতা নিষ্পাপ, মূর্খ জনতার কথার বিষয়ে তিনি নিজের বিবেককে বলে দিলেন কেন? আর কি কোনো উপায় ছিল না? না, ছিল না। রাম যদি সীতাকে ত্যাগ না করতেন

0: কি হতো তাহলে? সকল প্রজার মৌন ঘৃণা আর ধিক্কারের উপরে দুঃসহ দুর্নাম মাথায় নিয়ে রাম হয়ে উঠতেন নিন্দিত রানীকে নিয়ে এক কুখ্যাত রাজা। জনরব ক্রমে মুখর হয়ে সে তার কলঙ্ককে আরও গ্লানিকর করে তুলত। তাতে না থাকতো সীতার মর্যাদা, না রামের। তাই জেনে শুনে রাম তার আপন দুঃখের বিষ নিঃশব্দে পান করলেন। বিষে যেমন বিষক্ষয়, তেমনি দুঃখেই দুঃখের নির্বাপন। তাতে সীতার দুঃখ মোচন না হলেও তার দুঃখকে দিল এক দুর্লভ মহিমাময় মর্যাদা। সর্বজন চক্ষে সীতা হয়ে উঠলেন পরমা। কিন্তু দিন তো থেমে থাকে না, তার আবর্তনের চাকা ঠিক নিয়ম মতোই ঘুরে চলে। নিয়ম করেই সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, দিন মাস ঋতু কালের বদল ঘটিয়ে ঘটিয়ে স্বাভাবিক নিয়মে সময় অতিক্রান্ত হয়, হতে থাকে।
1: সভাসনে রঘুনাথ বসিলা দেয়ানে, পাত্র মিত্র সভাজন।

0: শ্রীরামের আদেশে সশিষ্য যমুনা তীরবর্তী ঋষি ভার্গবকে নিয়ে আসা হল রাজসভায়। রাম তাকে পাদ্যার্ঘ দিয়ে সম্বর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন,
1: মহর্ষি ভার্গব, অনুগ্রহ করে আপনার আগমনের উদ্দেশ্য বলুন। আপনাদের আজ্ঞা পালনে আমি সর্বদাই প্রস্তুত। আমার এই রাজ্য, এই জীবন ঋষি, দ্বিজ এবং কল্যাণকামী মানুষের জন্য উৎসর্গিত।
2: নৃপশ্রেষ্ঠ রাম, তোমার বাক্য তোমারই উপযুক্ত। অনেক রাজা আমাদের কাজের গুরুত্ব বুঝেও প্রতিশ্রুতি দিতে চান না, কিন্তু কিছু না জেনেই তুমি প্রতিশ্রুতি দিলে, তোমার কল্যাণ হোক। রাজা, আমাদের বাসস্থান মধুপুরে লবণ নামে এক মহাসুরের উপদ্রব শুরু হয়েছে। সত্যযুগে মধু নামে এক অসুর ছিল, সে ব্রাহ্মণ ভক্ত, আশ্রিত বৎসল এবং দেবতাদের প্রীতিভাজন ছিল। তার প্রতি প্রসন্ন হয়ে একদা ভগবান রুদ্র তাকে এক রুদ্র শূল দান করেছিলেন, সেই দৈব অস্ত্র অপরাজেয়। মহাদেবের বরে এক পুরুষ পর্যন্ত সেই শূল তার বংশে থাকবে। মধুর পুত্র লবণ এখন সেই শূলের অধিকারী হয়ে তাপসদের উপর উৎপীড়ন করছে। তুমি সসৈন্যে রাবণ বধ করেছ জেনে তোমার কাছে এসেছি। এই নিষ্ঠুর দৈত্যের হাত থেকে তুমি আমাদের ত্রাণ করো।
1: ভগবান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ত্রাস ওই লবণ রাক্ষসকে বধ করে আপনাদের তপভূমি নির্বিঘ্ন করব। আপনারা নির্ভয়ে ফিরে যান।
0: রামের বাক্যে আশ্বস্ত হয়ে ঋষি ভার্গব ফিরে গেলে রাম শত্রুঘ্নকে আদেশ দিলেন পাপাত্মা লবণকে বধ করে মধুপুরে রাজ্য স্থাপন করতে। মধু কৈটভ সংহারের জন্য যে ভয়ঙ্কর বিষ্ণুবান, যা অগণিত লোকক্ষয়ের ভয়ে রাবণের প্রতি পর্যন্ত নিক্ষিপ্ত হয়নি, লবণবধের জন্য সেই বান শত্রুঘ্নকে দান করলেন। সমস্ত সৈন্য মধুপুরের উদ্দেশ্যে যাত্রা করিয়ে রামের আদেশে তিনি একাকি চললেন ধনুর্বাণ হাতে, এবং দুই দিন পরে মহর্ষি বাল্মীকির আশ্রমে এক রাত্রির জন্য তাঁর আতিথ্য গ্রহণ করলেন। যে রাত্রিতে শত্রুঘ্ন বাল্মীকির পর্ণশালায় ছিলেন, সেই রাত্রির মধ্যভাগেই সীতা দুই দেবতুল্য কান্তিমান পুত্র প্রসব করেছিলেন। মহর্ষি বাল্মীকি প্রীত হয়ে তাদের কুশ ও লব নামকরণ করেছিলেন। শত্রুঘ্ন সীতার শুভ প্রসব, শ্রীরামের যমজ পুত্র লাভ, বালকদের নামকরণ ও গোত্রের উল্লেখ শুনে অত্যন্ত প্রীত ও উৎফুল্ল হয়ে পরদিন প্রভাতে মহর্ষি ও সীতাকে প্রণাম করে লবণ বধের উদ্দেশ্যে পুনর্বার যাত্রা শুরু করলেন। সীতার বনবাসের পরে অনেক কাল কেটে গেছে, তবু আজও ক্লিষ্ট বিষাদে অবসন্ন রাম। পাছে লোকচক্ষে হতমান হয়ে পড়ে ইক্ষাকু বংশের গৌরব ও মহিমা, সেই ভয়ে সীতাকে নিজের কাছে রাখেননি। এমনকি পিতৃগৃহেও না পাঠিয়ে পিতৃবন্ধু দেবকল্প মহর্ষি বাল্মীকির আশ্রমে কৌশলে প্রেরণ করেছেন। এর চেয়ে নিরাপদ আশ্রয় আর কোথায়? শত্রুঘ্ন যে লবণবধের উদ্দেশ্যে যাত্রা করে একাকী বাল্মীকির আশ্রমে এক রাত্রি কাটিয়ে গেলেন, সেও কি রামের কোনো পূর্ব পরিকল্পনা? তবু প্রতিদিন প্রভাতে নিয়মিত রাজকার্য পরিচালনা করেন রাম। মন্ত্রী অমাত্য পরিবেষ্টিত গম্ভীর আর রাজসভা, পাশে ধ্যানাসনে উপবিষ্ট গুরু বশিষ্ঠ। এমন সময় একদিন সভার মধ্যে এক আর্ত চিৎকার উঠল। সবাই সচকিত, রামের দৃষ্টিতে গভীর উদ্বেগের ছায়া। মৃত বালক পুত্রকে বুকে নিয়ে ক্রন্দনরত এক ব্রাহ্মণ সভায় প্রবেশ করলেন।
3: মহারাজ, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, কোনো প্রাণী হিংসা করিনি, চিরকাল ধর্ম আচরণ করেছি। তুমি কেন কেন আমার এ বালক পুত্রের অকাল মৃত্যু হলো?
4: রাম রাজত্বে তো আজ পর্যন্ত কোনো অকাল মৃত্যু ঘটেনি, এ তো সত্যি অস্বাভাবিক। হে দ্বিজ, নিশ্চয়ই আপন অজ্ঞাত সারে আপনি কোনো পাপ করে থাকবেন।
3: না না, আমার পাপ নয় ঋষি। রাজা দুরাচারী হলে প্রজার জীবনে অকাল মৃত্যু ঘটে। অনুসন্ধান করো রাজা, তোমার রাজত্বে অবশ্যই দুরাচার প্রবেশ করেছে। আমি আমি শপথ করছি, আমার পুত্রকে যদি বাঁচিয়ে দিতে না পারো, আমরা স্বামী স্ত্রী এই রাজসভায় প্রাণত্যাগ করব। তোমাকে তখন ব্রহ্মহত্যার ভাগী হতে হবে।
0: ব্রাহ্মণের শোকার্ত বিলাপ শুনে রাম তৎক্ষণাৎ কাতর চিত্তে উঠে দাঁড়ালেন। বশিষ্ঠ, বামদেব এবং মন্ত্রীগণ সহ মন্ত্রণা কক্ষে প্রবেশ করলেন। রামের আহ্বানে তখন সেখানে উপস্থিত হলেন ঋষি মার্কণ্ডেয়, মৌদগল্য, কশ্যপ, কাত্যায়ন, জাবালি এবং স্বয়ং নারদ। রাম যখন সকলের কাছে পরামর্শ চাইলেন, তখন নারদ বললেন,
5: তাহলে শুনুন মহারাজ, যুগের পর যুগ ধর্মের ক্ষয় হয়ে আসছে। যোগ্যতা এবং অধিকার ভেদ লঙ্ঘন করার জন্য সমাজ ক্রমে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। সত্যযুগে কেবলমাত্র ব্রাহ্মণই তপস্যা করতেন। ব্রাহ্মণের তপবল প্রভাবে তখন সমাজে অজ্ঞানতা ছিল না। সত্যযুগের মানুষ ছিল ত্রিকালদর্শী এবং জ্ঞানী। কিন্তু ত্রেতাযুগে ব্রাহ্মণের সেই তপবল ক্ষীণ হয়ে এলো, তার ফলে সমাজে অধর্ম এক পা এগিয়ে এলো। ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় তপস্যা শুরু করল। তখন ব্রাহ্মণ ক্ষত্রিয় আর কোনো বিশিষ্টতা রইল না, তখন চাতুর্বর্ণ স্থাপিত হল।
1: তাহলে কি দ্বাপর যুগে অধর্ম আরো অগ্রসর হলো মুনিবর?
5: ঠিক তাই, ঠিক তাই। দ্বাপরে বৈশ্যরাও তপস্যা করতে লাগলো, তবে এর পরেও ধর্মের এই ক্ষয় চলতে থাকবে। কলিযুগে অধর্ম আরো অগ্রসর হবে, তখন শূদ্র ঘোর তপস্যা আরম্ভ করবে।
1: কিন্তু এখনো তো কলিযুগ আসেনি।
5: সেই জন্যই তো মনে হচ্ছে মহারাজ, হয়তো ভবিষ্যৎ কলিযুগের অনুবর্তী হয়ে আপনি

0: আপনার রাজ্যে কোন অনধিকারী শূদ্র তপস্যা করছে।
1: পুত্র,
0: সেই পাপেই এই ব্রাহ্মণ বালকের প্রাণনাশ হয়েছে। আপনি আপনি সর্বত্র অনুসন্ধান করে দেখুন। নারায়ণ নারায়ণ।
2: লক্ষণ, তুমি ব্রাহ্মণকে আশ্বস্ত করো, আর ব্রাহ্মণ বালকের দেহ তৈল ভাণ্ডে সযত্নে রক্ষা করো, যাতে তা বিকৃত না হয়। শত্রুঘ্ন নেই, রাজ্য রক্ষার ভার ভরত আর তোমার উপরেই থাকবে।
3: রাবণ বধের পরে বিভীষণ তার পুষ্পক বিমান কুবেরকে প্রত্যর্পণ করেছিলেন। কুবের সেটি উপহার দিয়েছিলেন রামকে। এখন রাম সেই বিমানে চড়ে সকল দিক পরিদর্শন করতে লাগলেন। পূর্বে পশ্চিমে উত্তরে কোথাও কোনো অনাচার দুষ্কৃতি দেখতে পেলেন না। তখন দক্ষিণ দিকে এলেন, দেখেন শৈবাল পর্বতের উত্তরে এক মনোরম স্নিগ্ধ সরোবরের তীরে এক উগ্র তপস্বী অধোমুখে লম্বমান হয়ে কঠোর তপস্যা করছেন। রাম অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলেন,
2: হে সুব্রত, আপনি ধন্য, আমি দাসরথী রামচন্দ্র, কৌতূহল বসে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কেন এই দুষ্কর কৃচ্ছ্র সাধন করছেন? আপনার এই উগ্র তপস্যার অভীষ্ট কি? আপনি চতুর্বর্ণের কোন সম্প্রদায়ের মানুষ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র? সত্য বলুন।
4: মহারাজ, আমার নাম শম্ভুক। আমার এই উগ্র তপস্যার উদ্দেশ্য, আমি সশরীরে দেবত্ব লাভ করতে চাই। আমি চাই দেবলোক জয় করে দেবতা হতে। আপনাকে মিথ্যা বলবো না, আমি জাতিতে শূদ্র।
3: শম্ভুকের কথা শেষ হতে না হতেই রাম তৎক্ষণাৎ তার খড়গ কৌশমুক্ত করে ওই শূদ্র তপস্বীর শিরশ্ছেদ করলেন। তখন স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হল। ব্রাহ্মণের মৃত পুত্র প্রাণ ফিরে পেল, কিন্তু কুটির মধ্য থেকে শম্ভুকে স্ত্রী ছুটে এসে রক্তাক্ত খড়গ হাতে রাম আর পাশে ছিন্ন মস্তক শম্ভুককে দেখে বলল,
5: দাশরথী, এ আপনি কি করলেন? দাশরথী, কি অপরাধ করেছিল আমার স্বামী যে আপনি তাকে এমন নির্মমভাবে হত্যা করলেন? সে তো কারো কোনো ক্ষতি করেনি, সে তপস্যা করছিল। তপস্যা করা তো মানুষেরই ধর্ম, সে কি অপরাধ? ব্রাহ্মণের যদি সে অধিকার থাকে তবে শূদ্রের থাকবে না কেন? হে প্রজাবৎসল রাম, কেন কেন তবে রাজার সমদৃষ্টি হারিয়ে শুধু ব্রাহ্মণের অধিকার রক্ষার জন্য এমনি করে শূদ্র তপস্বীকে হত্যা করলেন আপনি? শূদ্র কি মানুষ নয়?
2: শোনো নারী, তপস্যা মানুষের ধর্ম, শূদ্র মানুষ তারও তপস্যার অধিকার আছে, আমি মানি, আর শুধু মানি না, শ্রদ্ধাও করি। তাই তো শূদ্রা তাপসী শবরীকে আমি সম্মান জানিয়ে তার আতিথ্য গ্রহণ করেছিলাম, আশীর্বাদও করেছি। তাই প্রশ্ন শূদ্র নিয়ে নয়, তপস্যা নিয়েও নয়, প্রশ্ন হলো কেমন সেই তপস্যা। তুমি তো জানো না তপস্যায় অধিকার ভেদ আছে। শম্ভুক যে তপস্যা করছিল সে তপস্যার অধিকার শূদ্রের তো দূরের কথা, ব্রাহ্মণেরও নেই। তাই তপস্যা ছিল উৎকট আসুরিক তপস্যা। শম্ভুক চেয়েছিল তার আচার বর্জিত অশুদ্ধ আধারে তার নিম্নতর তামস সত্তার ভিতরে দেবত্বকে নামিয়ে আনতে। এ সাধনা তার আত্মভোগ কাম ও অহংকারের এক স্ফীতকায় দানবীয় ভোগ। একে তপস্যা বললে তপস্যারই অমর্যাদা হয়। জীবন ও ধর্মকে সমস্ত রকম ব্যভিচার থেকে মুক্ত করার জন্যই আমি তাকে হত্যা করেছি, এটা রাজধর্ম।
3: লবণ দৈত্য সংহারের পরে দ্বাদশ বর্ষ অতিক্রান্ত, শত্রুঘ্ন তার মধুপুর অধিকার করে সেখানে নতুন সাম্রাজ্য স্থাপন করেছেন। মধুপুর রাজ্যের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছেন মথুরা। দৈত্য নিধন, সাম্রাজ্য স্থাপন, রাজধানী নির্মাণ করতে করতে কখন যে এরই মধ্যে ১২টা বছর পেরিয়ে

0: এ গেছে বোঝাই যায়নি। কাজের চাপ কমে আসতে রাম এবং অযোধ্যার সকলকে দেখার জন্য শত্রুঘ্নর মন ব্যাকুল হয়ে উঠল। কালক্ষেপ না করে 100 রথ এবং কিছু অনুচর নিয়ে 70 অযোধ্যার পথে যাত্রা করলেন তিনি। কয়েকদিন কয়েকটি নির্দিষ্ট আবাসে বিশ্রাম নিতে নিতে ক্রমে মহর্ষি বাল্মীকির আশ্রমের সামনে এসে থামলেন। উদ্দেশ্য, তাকে প্রণাম করে সীতার কুশল জেনে এক রাত্রি ওই আশ্রমেও আতিথ্য গ্রহণ করবেন, তারপর আবার অযোধ্যার পথে যাত্রা। শত্রুঘ্নকে দেখে প্রীত হলেন বাল্মীকি, তাঁর এবং তাঁর অনুচরবর্গের আতিথ্য করলেন। বললেন,
1: তুমি লবণ দৈত্যকে বিনাশ করে অসাধ্য সাধন করেছ বৎস, তোমার পরাক্রমে জগতে মহাভয় দূর হয়েছে, ঋষিরা নিশ্চিন্ত হয়েছেন। রাবণ বধের জন্য রাঘবকে অনেক আয়াস করতে হয়েছিল, কিন্তু লবণকে তুমি যেভাবে অনায়াসেই বধ করলে, ইন্দ্রের সভায় উপবিষ্ট থেকে সে যুদ্ধ আমি দেখেছি, তা দেখে তোমার প্রতি আমার অতিশয় প্রীতি হয়েছে। এসো এসো বৎস, তোমার মস্তক আঘ্রাণ করে স্নেহ প্রকাশ করি, এসো বৎস।
0: বাল্মীকির সাদর আতিথ্যে শত্রুঘ্ন এবং তার অনুচরবর্গ পরম সম্মানিত বোধ করলেন। ভোজনের পরে রামের দুই পুত্র লব কুশের মুখে বাল্মীকি বিরচিত রামায়ণ গান শুনলেন। সংস্কৃত পদে ছন্দবদ্ধ সেই ললিত গাথা বক্ষ কণ্ঠ তালু এই ত্রিস্থান থেকে যথারীতি উচ্চারিত হয়ে বীণাধ্বনি সহযোগে মধুর স্বরে সমতালে গীত হল। শত্রুঘ্ন সজল নয়নে সেই গান শুনতে লাগলেন। এই রামচরিতের প্রত্যেক অক্ষর সত্য, যা পূর্বে ঘটেছিল তারই যথাযথ বর্ণনা। শত্রুঘ্ন সমস্ত রাত ঘুমোতে পারলেন না, বিনিদ্র থেকে গানের কথা ভাবতে লাগলেন। তার মনে পড়তে লাগলো, কতকাল আগের এক বর্ষণ মুখর শ্রাবণ রাতে তিনি এই আশ্রমে এসেছিলেন, সেই দিন সীতার সন্তান প্রসব হয়। দ্বাদশ বৎসর পরে আবার সেখানে ফিরে এসে তাদের কণ্ঠে এমন মনোরম সঙ্গীত শুনলেন, এ সবই যেন দৈব নির্দিষ্ট ছিল। পরদিন প্রভাতে অশ্রুতপূর্ব সেই রামচরিত গীতির কথা ভাবতে ভাবতে বাল্মীকিকে প্রণাম করে অযোধ্যার পথে যাত্রা করলেন। অতঃপর রামের কাছে উপস্থিত হয়ে বললেন,
2: প্রেত্রীপতি হে দাশরথী, আপনার আদেশে আমি লবণ বধ করেছি, মধুপুরে রাজ্য স্থাপন করেছি, সে এখন মথুরা নগরী নামে পরিচিত, কিন্তু এই দ্বাদশ বৎসর আপনাকে ছেড়ে মাতৃহীন শিশুর মতো প্রবাসে পড়ে আছি, আর এভাবে নিঃসঙ্গ থাকতে পারছি না, আপনার চরণে আমায় আশ্রয় দিন।
3: বিষণ্ণ হয়ো না শত্রুঘ্ন, রাজাদের কি বিদেশবাসে ক্ষুণ্ণ হওয়া উচিত? খাত্রধর্ম অনুসারে তোমাকে তো প্রজাপালন করতেই হবে, তা যেখানেই হোক। মাঝে মাঝে তুমি অযোধ্যায় নিশ্চয়ই আসবে, তখন আমরা সবাই মিলে আনন্দ করব। এই যে তুমি এসেছ, এখন আমরা পূর্ণতা পেয়েছি, বিচ্ছেদের শেষে মিলনের স্বাদ মধুর এবং তীব্র হয়, তাই না?
2: হ্যাঁ।